0: May 2026. The blockade of the Strait of Hormuz is hitting farmlands across the globe. The waterway is a critical route for natural gas and fertilizer exports, which are a lifeline for modern agriculture. Bangladesh relies heavily on imported fertilizer, leaving it exposed to disruptions in the Strait of Hormuz. At home, gas shortages have halted production in four of its five major urea factories. Madhapur is widely recognized as the pineapple capital of Bangladesh. Accounting for more than 60% of pineapple production, spanning over 7,000 hectares of cultivated land, the region is one of the country's most important fruit-growing areas. Azhar Ali has been growing them for decades. But a fertilizer shortage is threatening future harvests. Some fertilizer dealers in remote areas are also artificially hoarding supplies and selling them on the black market instead of to farmers. Panic buying of petrol has also led to fertilizer transportation disruptions across the country.
1: এই যে সারের সংকট আমাদের গরিব দেশ আর কৃষির উপর নির্ভরশীল এখানে এমন যে সরকার একটা পদ্ধতি নিছে যে আমাদের কৃষক কৃষিকাজ অর্জনের এই জনগণ হলো অনেক জনগণ 18 কোটি জনগণ কিন্তু সবাইকে দিতে পারবে না
2: ইরান যুদ্ধের কারণে তেল সংকটের কারণে আমাদের সার সরবরাহ হচ্ছে না আমরা অনেক ঘোরাঘুরি করার পর কিছু সার হয়তো পাওয়া যাচ্ছে কয়েক বেশ কিছুদিন পরে সব সময় এগুলো পাওয়া যাচ্ছে না এই সংকটে আমরা খুব ঝামেলায় আছি এবং আমাদের যে কারখানাগুলো আছে এগুলো প্রায় বন্ধের পথে সময় মতো আমরা যদি সার দিতে না পারি তাহলে আমাদের কৃষিকাজের সব দিকেই ক্ষতি হচ্ছে কারণ ফলন হচ্ছে না এবং আমরা সার দিতে না পারলে আমাদের সময় মতো ফসলও আসবে না এটা আমাদের বিরাট ক্ষতির সম্মুখীন মুখে পড়বো আমরা এবং আমরা এটা বাজারজাত করে সমস্যা হয়ে যাবে আমাদের মেজে বাম দিকে যা দেখা যায় এগুলো মোটামুটি সব আমার জমি এই যে কলাগুলো নষ্ট হয়ে যেতেছে সার দিতে পারতেছি না এই যে আনারগুলো দেখেন কি হচ্ছে এখানে সার না দিলে এখন আনার সবই না মানুষের অবস্থা ভালো না
0: The crisis is also putting pressure on pesticide supplies. Bangladesh needs around 49,000 tons of pesticides each year, but shortages are now leaving crops vulnerable to pests. For farmers like Azhar, that means smaller harvests and poorer quality produce.
2: এটা পোকার লেগে গেলে সব নষ্ট হয়ে যেতেছে সব এগুলো সব পোকার লেগে নষ্ট হয়ে যেতেছে এখন ওষুধ দেওয়ার খুব প্রয়োজন এটা এখন ওষুধ চাইতেছে এটা এই যে পোকা ধরে গেছে এই যে এখন যে আসল পাতার এই যে এটা পোকা ধরা হয়েছে আমার কলা বাগানের জন্য এই রাসায়নিক সার 100 বাগ প্রয়োজন এটা আমার প্রতি একুশ দিন পর পর আমার এখানে সার দিতে হয় এটা আমার এই কলা বাগান এটার মেয়াদ হইল 1 বছর 1 বছরের মধ্যে আমার 13-14 বার সার দিতে হয় আমার
0: The agriculture sector employs more than 38% of Bangladesh's labor force. Sustained fertilizer disruptions can cause unemployment at a scale never seen before. The dual shock of high fertilizer and fuel costs is pushing many farmers to reduce application rates or shift to less input-intensive crops. South Asia is home to nearly 2 billion people. Growing food for this population relies heavily on fertilizer-intensive farming. The World Food Programme believes 45 million additional people now face critical levels of food insecurity as a direct result of the war in the Gulf.
3: Industrial food works on the basis of monoculture, growing one crop at a time and applying lots of inputs in order to be able to extract as much of that one crop from a particular piece of land as possible. The way that industrial agriculture works is by using fossil fuels, particularly to add nitrogen to the soil. About a third of the global seaborne fertilizer trade comes through the Strait of Hormuz. When that is cut, fertilizer prices soar, and we've seen prices go sky high, raising by about 80%. Industrial farming, of which we have an abundant amount, and which is overwhelmingly the kind of farming system that we have at the commodity level in the world today, is failing. We are producing at scale, and still we have 600 million people who are undernourished and 2 billion people who are food insecure. Bangladesh imports about 85% of its fertilizer. Bangladesh didn't fire a shot in this war, but because it is so dependent on fertilizer flows through the strait, it has found itself short of fertilizer at exactly the time that paddy's planting is happening.
0: Rising fuel and transport costs are impacting the entire food supply chain. At 12 midnight, trucks loaded with food supplies would find it hard to find space in Karwan Bazaar. Farm produce from 64 districts of Bangladesh arrives at the biggest market of the country. Produce from here is retailed, repackaged, or exported to various countries. Mohammed Roni has been buying and selling fruits at Karwan Bazaar for over 10 years. Today, he is struggling to find the fruits he needs at the right price to resell. Bangladesh ranks 84th out of 127 countries on the Global Hunger Index, with its hunger levels categorized as moderate. A disruption in food production isn't helping matters.
4: মালাশের মানুষ খাদ্য সামগ্রী সামনে আরো কিনতে পারবো না কারণ অনেক অনেক অনেক অনেক মনে করেন দাম অনেক বৃদ্ধি হয়ে যাবে মালাশে 20 কোটি মানুষ যদি খাদ্য সামগ্রী নাই পায় তাহলে মালাশের মানুষ অনেক দুর্ভোগে মারা যাবে মালাশের খাদ্য নিরাপত্তা অনেক গুরুত্বপূর্ণ মালাশের খাদ্য নিরাপত্তা অনেক গুরুত্বপূর্ণ
0: Bangladesh remains in the top 10 countries facing acute food insecurity, with affordability, low income, and nutrition gaps driving the crisis.
4: Hey, Asen. Amar godown dekhen godowner ki obostha. Godown pura khali. Dekhen godowner obostha. Tin din jabot godowne mal nai. Ei godowne kono mal tal nai. Koyek din jabot godowne mal tal nai. Godown khali. Dekhen malar songkot, malei nai. কবে যে তেলের সংকট ঠিক হইব আল্লাহই জানে.
0: Ronnie's only chance is to sell the lychees that have arrived at affordable rates for him to make ends meet.
4: আমি সন্দেল আমি কুড়াই দেবো 100 গুনে দেবো সমস্যা নাই আপনি সন্দেল আপনি গুনে নেবেন একটা খান 77 78 79 80 81 82 83 85 86 সাথে আর 89
5: খুব সমস্যা নেই
4: সার তো উৎপাদন হয় না কৃষকরা তো ফসল ফলাইতেই পারে না তাই আমি বলতে চাই যে সামনে যদি আমাদের এই মহামারী যুদ্ধ
0: As food supplies come under pressure, farmers across rural Bangladesh are rethinking how they farm.
6: On Asia Tonight, India warns of damage to ties if the US slaps stiff tariffs over Delhi buying Russian crude. Plus, Australia tightens visa rules for temporary migration, affecting, amongst others, students and working holiday makers. 8 p.m. Singapore, Hong Kong time.
7: China wants more marriages and births, but this push is fueling debate over gender roles. What's behind the growing divide between what Chinese women and men
8: want?
9: Insight
7: tonight on CNA.
10: This week on Singapore Hour. Planning a trip to Singapore? Step into these heritage hotels for a stay like no other.
11: I feel like I stepped into 100 years ago.
12: Quite cool, huh?
10: And stop over at this Insta-worthy neighborhood where tradition thrives and subcultures find their stage.
13: Kampung Glam represents a very different side that you don't really get to experience in Singapore.
10: Your Insider's Guide on Singapore Hour, Friday on CNA.
14: 它慢慢变成越来越不可以 control 来 give me your handphone give me your handphone 它会有
15: seizure 一天100多次
16: 为什么是我们呢
0: Some acts of love last a lifetime caring is one of them
15: 14年了嘛 我很珍惜跟他在一起的每一天
14: 无论怎么样 我一直都会在你身边
0: Stories of sacrifice, devotion, and unwavering love.
17: 你不能够动, 我就是你的手和脚。
18: 在他有生以年, 我孝顺他了, 我足够了。
0: An ode to those who care.
18: 谢谢你们爱我。
19: I love mommy.
0: Watch By Your Side on demand at cna.asia.

0: ড্রাগন, মালতা, লটকন, এগুলি চাষ করি।
1: Abraham uses vermicompost or worm castings, a nutrient-rich organic fertilizer for his crops.
0: Caritas Bangladesh is একটা সংস্থা আছে, Christian organization সংস্থা। ই আসলে এই বিষয়টা আমাদের আমাদের জানাচ্ছেন কৃষকদের। ওই থেকে ওই চিন্তা থেকে ওই জানা থেকেই আমি উৎসাহিত হয়েছি।
1: Nitrogen-based synthetic fertilizers, such as ammonium and sulfur, drastically lower the soil's pH over time. This acidic environment makes essential minerals like calcium and magnesium unavailable to plants and harms vital organisms like earthworms. Abraham's vermicompost reverses that.
0: এই গরুর গোবর ছাড়া ভার্মিকম্পোস্ট হবে না, আর তার সাথে লাগবে শাকসবজি কিংবা ঘাস জাতীয় কিছু পাতা লতা পাতা দিয়ে আমরা একটা রিং অথবা চারির মধ্যে এটা মিক্স করে আর কিছু কেঁচু কেঁচু মানে ভিতরে ছাড়বো, কেঁচু মানে 20-25টা কেঁচু ছাড়বো। এই কেঁচু খেয়ে খেয়ে ওই সার বানাবে, ওই ময়লা বিষ্টাগুলো খেয়ে সার বানাবে।
1: Unlike the sudden nutrient rush from chemical fertilizers, vermicompost provides a steady, measured release of nutrients.
0: বানাইছি বানাইয়া তারপরে গুড়ায় গুড়ায় সব ফসলে গুড়ায় গুড়ায় আমি এই যে প্রয়োগ করেছি, তাতে দেখেন এই যে মরিচগুলো এত সুন্দর ধরছে, ও যে খাবার উপযুক্ত হয় নাই তারপরেও আশা করি আমার মরিচ কিনে খেতে হবে না। তারপরে এই যে পেঁপে এই যে মরিচ গাছগুলি দেখেন সুবিধাটা হইলো এই এটা ঝরঝরে, আর কচি ফসলে যদি এটা গুঁড়ায় দেই নষ্ট হবে না, কিন্তু রাসায়নিক সার কিন্তু কচি গাছ গুঁড়ায় দিলে মারা যাবে। আর ক্রাইসিস সময়কালীন আমার তো আর ওইটার দরকার নাই, এই যে এখন যে সারের যে সংকটকালীন সময় আমার কোনো সংকট নাই।
2: চুক্তি নয় জেনারেল ট্রাম্প লেবানন ইসরায়েল যুদ্ধ বিরতির মেয়াদ 3 সপ্তাহ বাড়ানোর
1: Global fertilizer shortages have been exacerbated by disruptions in the Strait of Hormuz. 30% of global urea and 25% of ammonia shipments pass through the Gulf. Less fertilizer application can result in a drastic reduction in crop production.
0: দেখেন এই যে এখন ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট এবং সারের যে একটা সংকট, আমার এলাকায় শতকরা যেহেতু 95% রাসায়নিক সারের উপর নির্ভরশীল, তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই, আর এটা সার তো পাওয়াই যাচ্ছে না, এমন দাম আর বেশি কম এটা তো বিষয় না, বিষয়টা যদি পাওয়া না যায় তাহলে তো কৃষকরা যারা রাসায়নিক সারের উপর নির্ভরশীল তার অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
1: Abraham is passing his experience of self-reliance and a sustainable way of farming to the future food growers of Madhepur.
0: আসলে ভার্মিকম্পোস্ট বানাইতে প্রথমে লাগবো এই যে রিং অথবা লতা পাতা পুরানো গোবর মিক্স করে চারির মধ্যে রাখবো, রাখার পরে আমরা কেঁচু কেঁচু ভার্মিকম্পোস্ট বানাইতে সাধারণত কেঁচু লাগে, ওটা চার পাতা যেমন চা খাই যে বাজারে চার পাতার মতো হবে, দানা দানা এক চার পাতার মতো হয়ে গেছে, ওইটা আমরা কী করবো তখন ওই চালনা আছে চালনা দিয়ে ওইটা উঠাবো, ইয়াতে খেতে ব্যবহার করবেন, এর জন্য আপনার বানানো না আপনার ব্যবসা হবে। 20টা কেঁচু কেঁচে শুরু করলেন দেখবেন যে এক মাস পরে 50টা হয়ে গেছে, 100 হয়ে গেছে, 150 হয়ে 200 হয়ে গেছে, কিন্তু ভার্মিকম্পোস্ট দিলে কিন্তু মাটি ভরবে না। এই যে বিষয়গুলো আমাদের বুঝতে হবে, একটা কেঁচু 5 টাকা করে বিক্রি করতে পারেন, আপনার যদি লাগে লাগালেন আর বাড়তি আরেকজন কৃষককে দিলেন তো আপনার কাছে কিনে নিল সেও বানাইলো। ৯০-95% মানুষ তো ওই হরমোন ব্যবহার করে, তাহলে সেই হরমোন সমৃদ্ধ খাবার তো আমরা 100% মানুষই খাচ্ছে আসলে নতুন নতুন রোগবেদি এই ফসলে যে আমরা হরমোন ব্যবহার করি কীটনাশক ব্যবহার করি ভুক্তরা না কিনে না খাইলো কিন্তু আমি কি দিচ্ছি ওরা জান না আবার ওরা কি খাচ্ছে ওরাও জান না এই যে অবস্থাটা এই অবস্থায় যে শতকরা বাংলাদেশের যদি 100% মানুষ বলি 100% মানুষই কিন্তু খাচ্ছে এটা এই যে স্বাস্থ্যের জন্য হুমকি এই জিনিসটা আমাদের ভাবতে হবে
1: Deep in the heart of Dhaka, where multi-story complexes rise like concrete forests and parks are a luxury, another sustainable revolution is taking root.
3: এই আমার ছাদ বাগান এই ঢাকা শহরের বুকে ক্ষুদ্র একটা গ্রিন
1: Rooftop farming for Dr. Mehdi Masood is an all-in-one, green, sustainable, and urgently needed solution for countries like Bangladesh.
3: রাসায়নিক সার থেকে আমি দূরে থাকার ব্যবস্থা মানে ইচ্ছা প্রকাশ করেছি এবং এটা বাস্তবায়নের চেষ্টা করছি এই কারণে রাসায়নিক সার ব্যবহার করলে তারপরে আমাদের যে নিরাপদ যেটা আমরা বলি সবজি বা ফল সেটার গুণাগুণ কিছুটা কমে যায় এই থেকেই মানে বিশেষ করে নিরাপদ বাংলাদেশের জন্য খাদ্য নিরাপত্তা তথা পুষ্টি নিরাপত্তা ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশে আমাদের মানুষ জনসংখ্যা বেশি প্রায় 19-20 কোটি মানুষ ছাদ কৃষি করার অনুপ্রেরণা আমি পাই যেহেতু আমি একজন কৃষকের সন্তান আবার কৃষির উপরেই লেখাপড়া করা আমি চিন্তা করলাম ছাদে যে ফাঁকা জায়গা এটাকে কিভাবে এই যে মরা ডাল হ্যাঁ আমি ছাদ বাগানে আমার অনেক ধরনের সবজি এবং ফল উৎপাদন করি তার মধ্যে যে সময় যে সবজি এবং ফল হয় যেমন বর্তমানে আমি এখানে ছাদে আছে ধুন্দুল চাল কুমড়া সজনা
1: Creating the right soil is the key to successful rooftop farms.
3: ছাদ কৃষিকে সফল করতে গেলে যে মিডিয়াতে গাছটা গ্রো করা হবে তা সবচেয়ে ভালো প্লাস্টিকের হাফ ড্রাম প্লাস্টিকের হাফ ড্রাম কারণ যদি আমরা লোহার ড্রাম ব্যবহার করি তাহলে সেখানে মরিচা পড়ে এবং পরবর্তী কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যায় 75% গোবর 25% সয়েল তাহলে ওই মিডিয়াটা হবে পুষ্টিকর হেলদি নিউট্রিয়েন্ট রিচ একটা মিডিয়া ফর গ্রোয়িং প্লান্টস
4: কেমিক্যাল সার বেশি পরিমাণে ব্যবহার করার কারণে আমাদের যে সয়েল পিএইচ কমে যাচ্ছে সয়েলের উৎপাদনশীলতা কমে যাচ্ছে এই কারণে আমাদের ভাবতে হবে যে আমাদের মাটি আমাদের মা মায়ের স্বাস্থ্য রক্ষা করার জন্য আমাদের দরকার যে উপযুক্ত পরিমাণ এবং পরিমিত পরিমাণ জৈব সার ব্যবহার করা নিজে উৎপাদিত পণ্য বিশেষ করে সবজি এবং ফল ছাদ কৃষি থেকে উৎপন্ন করে স্বাস্থ্য এবং আমাদের যে অর্থ দুটোই ভালো থাকবে কারণ কি এই নিজে উৎপাদন করার যে আনন্দ পাশাপাশি স্বাস্থ্য ভালো রাখার একটা উপায় হিসেবে এটা ভালো একটা পদ্ধতি
1: Rooftop farming in Dhaka is a growing movement, with approximately 77% of city rooftops identified as suitable for agriculture.
4: জৈব কৃষি সম্প্রসারণ করতে গেলে সরকারের প্রথম করা উচিত যে সমস্ত জায়গায় জৈব কৃষি করা সম্ভব প্রতি জমি যেমন আমাদের ছাদ যেমন ঢাকা শহরে 7 লক্ষ ছাদ আছে এই 7 লক্ষ ছাদকে আমরা যদি জৈব কৃষির আন্ডারে আনতে পারি তাহলে জৈব কৃষি আনা সম্ভব এবং 7 লক্ষ ছাদ প্রতিটা ছাদ যদি 5% করেও হয় তাহলে হিউজ অ্যামাউন্ট এখান থেকে আমরা জৈব কৃষির পণ্য জৈব কৃষির মাধ্যমে উৎপাদন করে এটা দেওয়া সম্ভব
1: Rooftop farming is also an answer to fighting urban heat, air pollution, and now fertilizer shortages. As sustainable farming gains momentum in Bangladesh, new methods are taking root across the country.
5: Saturday on Japan Hour, getting to know beautiful Japan takes you on a pilgrimage of horses, hopes and heritage. Meet the sacred horse of Ese Grand Shrine. Horses that carry wishes to the gods. And the hardy Kandachimi horses, where every hoof print tells a story. Japan Hour, Saturday on CNA.
6: Japan Hour is brought to you by Sumitomo Corporation. MUFG, committed to empowering a brighter future. Zip Air, all flights, all seats, free high-speed Wi-Fi available. IHI. And Takashimaya, visit our Mid-Autumn Fair, 20th August to 25th September.
7: Talking Point has been granted rare access inside Singapore's blood processing and storage facility.
8: Oh, wow. I'm here to find out why our blood donation system could be coming under increasing pressure.
9: We project that there'll be a shortage in 7 years.
7: What happens if stocks continue to decline? Who would get priority over the blood?
8: How close is Singapore to a blood supply crisis? Talking Point, Sunday on CNA.
10: Aspirations and attitudes of Singaporeans are changing the nation that raised them.
11: Passionate Singaporeans living out their very ambitious dreams.
12: I'm looking to write a story of greatness, of extraordinary people impacting communities.
13: I guess a part of me wanted to connect even deeper with the people.

0: Bangladeshi farmers apply chemical fertilizers at 2 to 5 times the recommended rates to achieve higher crop yields. This practice is driven by heavy government subsidies, a lack of scientific soil testing, and farmer misconceptions. Nermal is trying to change that. He provides green entrepreneurship training to help grow food without the use of chemicals.
1: সাধারণভাবে অ্যাগ্রোইকোলজি বলতে আমরা পরিবেশ নির্ভর বা পরিবেশসম্মত কৃষি চর্চাটাকেই বুঝি এখানে লোকাল এনভায়রনমেন্টের সাথে যেই ফসল অভিযোজিত হয় পরিবেশকে ক্ষতি না করে সেই কৃষি কাজটা পরিচালনা করাই হচ্ছে অ্যাগ্রোইকোলজি প্র্যাকটিস আচ্ছা রাসায়নিক সারটা আমাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে প্রথমত আমার জমির স্বাস্থ্যটা নষ্ট করে দ্বিতীয়ত এই আমার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে কারণ আমি মাত্রাতিরিক্ত দেওয়ার ক্ষেত্রে আমাকে মাত্রাতিরিক্ত পয়সা ব্যয় করতে হয় এর পিছনে এবং পরবর্তীতে যে প্রোডাক্টটা উৎপন্ন হয় সেটা বিষমুক্ত থাকে না যার জন্য এই বিষযুক্ত খাবার খেয়ে পরিবারগুলো অসুস্থ হয় তাদের চিকিৎসা ব্যয় বেড়ে যায়
0: A reduction in chemical fertilizer use can limit runoff into rivers and lakes, preventing excessive algae growth and protecting aquatic life. It can also cut greenhouse gas emissions while allowing beneficial soil microbes and insects to thrive.
1: তো আজকে আমরা দেখতে পাচ্ছেন আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে কি? আমরা অনেকেই বলি যে আপনি যদি জৈব কৃষি করেন তাহলে উৎপাদন কম হয় বাজার ভালো পায় না কিন্তু সেটা যে ঠিক না এটা আপনারা অনেকেই ইতিমধ্যে প্রমাণ করছেন তাই না
0: A World Bank report believes 95% of Bangladeshi farmers use high volumes of nitrogen

0: দেশগুলোর মধ্যে আমরা দ্বিতীয়, এই দিক দিয়ে আমরা ফার্স্টের কাছাকাছি, লাউস ফার্স্ট আমরা দ্বিতীয়। তাও একটু এখানে একটু আছে, আমরা এখনো ফার্স্ট হইতে পারি নাই, কারণ অনেক বিষয়ে আমরা ফার্স্ট হয়ে গেছি ইতিমধ্যে। আর কি করি, ফসল তোলার আগের দিনও দুই সকাল বিকালে স্প্রে করি, দিনে তিনবার করি, যার জন্য আমাদের ক্যান্সার হয়। আমরা প্রত্যেক দিন হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগে, তাই না? এটা তো আমরা তাই প্রত্যেকেই তাই করি। তাহলে এই জন্যই জৈব কৃষি, মানে আমরা আমাদের আস্তে আস্তে এই কেমিক্যাল থেকে জৈব কৃষির চর্চাটা বাড়ানো দরকার।
1: Today's training focuses on using organic manure to replace fertilizers during the sowing season.
0: এইভাবে মিশিয়ে জমিটাকে আরেকদিন রেখে দিবেন। তারপর হচ্ছে সুন্দর সুন্দর করে বেড়ে আবার সুন্দর করে মাটি তুলে হচ্ছে যেই গাছটা লাগানো সেই গাছটা লাগাবেন, ঠিক আছে? নিয়মিত পানি দিবেন, পরিচর্যা করবেন, এবং হচ্ছে রোগ বালাই যেন না হয় সেজন্য কি উপকরণ লাগবে সেটা এখন আপনাদেরকে দেখাবো। তাহলে এখন থেকে আমরা হচ্ছে এই ক্ষতিকর জিনিসটা আস্তে আস্তে যেভাবে কমে আনতে পারি সেই উদ্যোগটা নেব, এবং এক পর্যায়ে আমরা এই রাসায়নিক উপকরণ থেকে বের হয়ে জৈব কৃষিতে অংশগ্রহণ করব। আমরা বলি যে সাস্টেনেবল ফার্মিং এর প্রথম কম্পোনেন্ট হচ্ছে যেই ফার্মিংটা হবে তার প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা থাকতে হবে। তারপরে হচ্ছে দুই নম্বরে হচ্ছে ওই কাজটা বা ওই কৃষিকাজটা করে কৃষক যেন লাভবান হয়, অর্থাৎ তার প্রফিটেবিলিটি থাকতে হবে। তৃতীয় কম্পোনেন্টটা হচ্ছে এটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হতে হবে, এবং চতুর্থটা হচ্ছে এনভায়রনমেন্ট এবং হচ্ছে সোশ্যাল একটা ইকুইটি থাকতে হবে। এই চারটা কম্পোনেন্টকে যদি কোনো একটা চর্চা আমরা মানে অ্যাড্রেস করতে পারি, তাহলে এই প্র্যাকটিসটা বা এই চর্চাটাকে আমরা সাস্টেনেবল এগ্রিকালচার বা সাস্টেনেবল ফার্মিং বলে থাকি।
1: The Middle East crisis has disrupted vital liquefied natural gas imports, halting the production of chemical pesticides. It's propelled farmers in Hati village to invent their own organic solution. To protect her farms, 35-year-old farmer Hanifa Begum has done away with pesticides and chemical fertilizers.
2: আমি বাজারের সার না ব্যবহার করে আমি বানাই যে সার হচ্ছে ইমিবুইস, অনুজীব, টাইকো কম্পাস আর এই যে কেঁচু সার দিয়া আমি যে এটি দেয়া মনে করেন মাটি উর্বর করে ফসল ভালো ফলন হয়।
1: Agrochemicals can contaminate water sources, reduce biodiversity, and raise concerns about food safety. Hanifa is training fellow farmers to help reverse the trend.
2: Assalamu alaikum. Apnara boshen. Boshen. Ami ajke apnaderke mati balainashok banano shikacchi. Balainashok banate ki ki na lage? Nim pata dilam 500 gram. আখনদের পাতা দিলাম 500 গ্রাম, কাঁচামরিচ দিলাম 250 কেজি 250 গ্রাম, আদা 250 গ্রাম, রসুন 250 গ্রাম, পেঁয়াজ 250 গ্রাম, আর আপনারা এটি বানায় গাছও ব্যবহার করবেন, পোকামাকড় কাটবো, এর জন্য আপনাদেরকে শিখাচ্ছি। আমি এখন নিয়ে যাব চুলার পরে, চুলার পরে পাতিলে দিয়া পাত্রের ভিতরে দিচ্ছি। আমি এই পাত্রের ভিতরে দিয়ে সিদ্ধ 30 মিনিট সিদ্ধ করব। সিদ্ধ করিয়া ঠান্ডা হবার দিব।

আমি এই যে মাটি বানাইনা শখ বানাইলাম, বানাই আপনাদেরকে দিচ্ছি, কিভাবে ব্যবহার করেন আগে আপনাদেরকে দেখাই দিব। আমি এই যে 100 মিলি মাটি বালাইনা শাক নিমু,

0: এক লিটার পানি দিম, দিয়া গাছের ভিতরে ব্যবহার করবো, চলে না আপনারা।
1: আমি এখনো পর্যন্ত 20-25 জনকে আমি মাটি বালানো শাক শিখাচ্ছি, এরপরে উপকার পাচ্ছে, টাকা পয়সা যাচ্ছে, তারা আরো বানাতে চাইতেছে, বাজার থেকে কিনে আনুন না কেনা। আগে আমার অনেক টাকা নাগতো, খরচ নাগতো, এখন আমার কি খরচ কমে গেছে গা, ফলে আমার টাকাও বাঁচা যা, স্বাস্থ্যের পক্ষেও ভালো, খাইতেও ভালো। এরপরে আমি বাজারে বিক্রি করি, অনেকে কিনে নেয় আমার দি, যে তুমি বাজারে সার দাও না, কীটনাশক দাও না, তোমার দিয়ে চাহিদা করে আমার দিয়ে আরো 2 টাকা বেশি দিয়ে কিনে নেয়।
2: Despite such efforts, climate change continues to exacerbate Bangladesh's agricultural problems. The production and use of chemical fertilizers also contribute to greenhouse gas emissions, further fueling climate change. For Bangladesh, that means growing threats from floods, droughts, salinity, cyclones, and increasingly erratic rainfall.
3: But one of the things about climate change is that it exposes farmers to extreme weather, not just rains not coming on time as we're seeing in South Asia at the moment, but catastrophic weather events that are, you know, extreme flooding, for example. Industrial agriculture is pretty bad at dealing with those consequences. 18 months from now, we will be suffering not only the consequences of El Nino, but the consequences of fertilizer being reduced in harvests that are being laid in right now.
0: কিভাবে ব্যবহার করেন আগে আপনাদেরকে দেখাই দেব।
3: There are now millions of farmers around the world who are farming agroecologically. With an agroecological system, the data suggests rather strongly that particularly for low-income countries, particularly for countries in Asia, particularly for countries where landholding is on the smaller side, you can do very well with agroecological farming at levels already that are comparable and sometimes exceed conventional farming.
2: As Bangladesh works to reduce its reliance on chemical fertilizers, scientists are turning to another solution, native seeds.
4: On Asia Tonight, India warns of damage to ties if the US slaps stiff tariffs over Delhi buying Russian crude. Plus, Australia tightens visa rules for temporary migration, affecting, amongst others, students and working holidaymakers. 8 p.m. Singapore, Hong Kong time.
5: AI changed what this Gen Z could earn. And now, he's the boss. He used leverage to try to reach financial freedom faster. Was the risk worth it? Plus, would you give up a graduate salary to run a food truck? On Money Mind, Wednesday on CNA.
6: It has been scorching in Hong Kong over the last few days.
7: This is one of the worst heat wave on record.
8: Temperatures on a tear. From Europe to Asia, 2026 made its mark, burned into our memory.
9: This year is predicted by the scientists to be the hottest of all.
8: CNA correspondent looks at heat and how we can better live with it, with scientists saying hot days are here to stay. Wednesday on CNA.
10: CNA 938, news you can trust to start your day informed, to navigate your finances and your world, and to make sense of what matters. CNA 938, news you can trust.
11: ตอนแรกมีคดีแค่1 2 3มันกลายเป็น8เป็น10แต่ผมคิดว่า30กว่าคน
12: Thai authorities have arrested who they believe is the most prolific serial killer in the nation's history
13: How could this woman be a killer?
11: พอยืมเงินในวงแชร์ก็ไม่มีตังค์ใช้คืนในเมื่อไม่มีเงินใช้นี่จะทำยังไง
14: I have seen cyanide poisoning before, but nothing like this. ห็นไหมมันจะเป็นเซอร์เคิลอย่างนี้เลยคนไหนที่จะต้องทวงเงินเขาคนนั้นจะต้องตาย
10: Watch Death Loans Thailand's Cyanide Murders on demand at cna.asia

0: Over the past two decades, Bangladesh's seed system has shifted from local production to heavy reliance on imports. Bangladesh requires approximately 27,000 tons of oilseed every year for its food security needs. More than 80% of these non-native seeds are sourced from foreign suppliers, often requiring heavy chemical fertilizer use. Seed scientist Dr. Nazim is trying to change that by developing native seeds that are naturally adapted to the country's soil, climate, and rainfall.
1: দেশি বীজ আসলে আমাদের খাদ্য ব্যবস্থার একটি ওতপ্রোত অঙ্গ এবং আমাদের খাদ্য ব্যবস্থা গড়ে উঠেছে দেশি ফসলের মধ্য দিয়ে ফলে দেশি বীজ আমাদের যে সুস্থ রাখার জন্য স্বাভাবিক রাখার জন্য একটি প্রোডাক্টিভ লাইফ তৈরি করার জন্য দেশি বীজ খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ দেশি জাতের দেশি ফসলের
0: To grow well without chemical fertilizers, native seeds need the right soil conditions.
1: মাটি পরীক্ষা আমাদের এর স্থানীয় ফসলগুলোর পূর্ণাঙ্গ উপযোগিতা পেতে হলে মাটি পরীক্ষা অত্যাবশ্যক ফলে আমরা কাজের শুরুতেই মাটিটাকে আমরা পরীক্ষা করে নিই মাটি ওই যে মাটিতে আমরা উৎপাদন করব যে এগ্রো ইকোলজিক্যাল পরিবেশে উৎপাদন করব সেটা সংগ্রহ করে মানে আসলে মাটিতে কী পরিমাণ পুষ্টি আছে এবং অর্গানিক ম্যাটার আছে প্লাস হলো
0: Selected native seeds are then reproduced under controlled conditions.
1: এই যে দেশীয় বীজের আমাদের আসলে প্রকৃতি হলো আমাদের মূল উৎস আমরা তাদের কাছ থেকে এই বীজটা সংগ্রহ করি সংগ্রহ করে তারপরে হলো যে আমরা সেটা উন্নয়নের মধ্যে নিয়ে যাই যে তার জার্মিনেশন কোয়ালিটি এগুলো দেখে তারপরে এটা আমরা মাঠে নিয়ে যাই জার্মিনেশনের জন্য রেখে দিয়েছি এটা থাকবে আমরা ফল সবজি তার পুষ্টি মাপার জন্য সেটা ফ্রিজ ড্রাই আমরা ডিএনএ লেভেলে জেল ডকুমেন্টেশনগুলোকে আমরা চিহ্নিত করি এবং পার্থক্যগুলো কী আছে বের করার চেষ্টা করি
0: Native seeds can help farmers rely less on synthetic inputs. Varieties adapted to local conditions can also strengthen resilience to climate stresses.
1: এটা একটা প্রাকৃতিক মিডিয়া এই মিডিয়াতে কোনো ধরনের কেমিক্যালস দেওয়া হয়নি শুধুমাত্র যে প্রাকৃতিক যে সমস্ত উপকরণগুলো আছে সেগুলো দিয়ে তৈরি করা হয়েছে বড় আকৃতির যে সমস্ত বীজ আছে সেই বীজগুলো আমরা সেই পটে বপন করব এইভাবেই মূলত আমরা চারাগুলো উৎপাদন করি এবং যে সুস্থ সবল চারাগুলো মাঠ পর্যায়ে নিয়ে যাই
0: To preserve the reproductive characteristics of native varieties, self-pollination is then carried out in the field.
1: এটা হলো বাটার ব্যাগ এই বাটার ব্যাগ দিয়ে আমরা সংরক্ষণ করে রাখবো ফলে যাতে কন্টামিনেশন না হয় এইটা হলো পরাগায়ন পদ্ধতি জাস্ট ওটার মাথায় গর্ভমুণ্ডে লাগিয়ে দিলেই পলিনেশন হয়ে গেল এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এইভাবেই মূলত আমরা যে প্রজনন স্থানীয় বীজগুলোর যে বৈচিত্র্য কিংবা যে সংরক্ষণ জিন সংরক্ষণের কাজটা সেটা খুবই করতে এবং এটা কখনোই কন্টামিনেশন করাটা উচিত হবে না ফুটেছে বিশেষ করে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল যেগুলো বেঁকে রেখেছিলাম এই ফুলগুলো দিয়ে আমরা একটি যে স্ত্রী ফুলটাকে পরাগায়ন করব
0: Agrochemical use in Bangladesh has skyrocketed from 3,000 metric tons in 1990 to 45,000 metric tons by 2021.

0: on.
1: এটা সরকারের প্রতিবেদন ক্যান্সার রোগী 33 ভাগ ক্যান্সার রোগী অর্থাৎ 3 ভাগের 1 ভাগ ক্যান্সার রোগী আমাদের কৃষকরা কিন্তু বেড়েছে আমাদের জনমিতিতে অনেক ধরনের ডিজেবল বেবি এখন কিন্তু আসছে প্রতিটা ফ্যামিলিতে এখন কিন্তু এই ডিজেবল বেবি দেখা যাচ্ছে আমাদের মূল দায়িত্বটা হলো স্থানীয় জাতগুলোকে বিকশিত করা অর্থাৎ স্থানীয় জাতগুলো সংগ্রহ করে সেগুলোকে পিউরিফাই করে নি ভালো জাতগুলোকে যেগুলো রোগবালাই কম সেগুলোকে চিহ্নিত করে আমরা সেগুলোকে আবার সামনের দিকে নিয়ে যাচ্ছি যেগুলো আগামী দিনে মাটির স্বাস্থ্য এবং মানুষের স্বাস্থ্য রক্ষা করার জন্য এবং পরিবেশ স্বাস্থ্যকে রক্ষা করার জন্য কাজ করবে
0: This change in mindset is trickling down to future generations of Bangladeshis. The Mati Eco School is a primary school in the rural village of Huzuri Konda. The non-profit school combines standard academics with hands-on lessons about organic farming, environmental conservation and social ethics.
2: Good morning, students.
3: Good morning, teacher.
2: How are you?
3: I'm
2: also fine. টেকসই কৃষি হচ্ছে এমন একটা পদ্ধতি যাতে আমরা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম দুইটার জন্যই কাজ করব। পুনরায় কি করতে পারি? সূর্যের আলোকে ব্যবহার করে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে আমাদের এই সেচ কাজটা করতে পারি। তা সব পোকা খারাপ না, সব পোকা খারাপ পরাগায়নে কি করে? মৌমাছি, তারপর হচ্ছে পোকামাকড় পরাগায়নে সাহায্য করে, আমাদের ফল উৎপাদনে, গাছকে ফল উৎপাদনে সাহায্য করে। ঠিক আছে, টেকসই কৃষি করলে আমাদের মাটি ভালো থাকে, তারপরে পানি কম লাগে, কৃষকের খরচ কম হয়, ফসল ভালো হয়, পরিবেশ রক্ষা হয়। শুকনো খড় বা ঘাস পাতা কাঠের গোড়া দিয়ে মাটিকে ঢেকে দেওয়া, মাটির গাছের গোড়ার যে মাটিটা আছে সেটা ঢেকে দেওয়া হচ্ছে মালচিং। আমি একজন শিক্ষক হিসেবে শিশুদের খুব খুব কাছ থেকে দেখে থাকি, তাদের বেড়ে ওঠা, তাদের শেখা সবকিছুই আমার দেখা হয়ে থাকে। তো আমি চাই আমার ক্লাসের প্রতিটা শিশু প্রাণোচ্ছল পড়াশোনায় আগ্রহী হয়ে উঠুক। কিন্তু প্রায় বিভিন্ন গবেষণায় দেখা যায় যে রাসায়নিক দ্রব্যের কারণে বা রাসায়নিক সারের কারণে আমাদের বাচ্চাদের ব্রেইনের বিকাশে বাধা সৃষ্টি করে, সাথে তাদের লার্নিং ডিসএবিলিটি বা শেখার অক্ষমতা সৃষ্টি করে, আইকিউ কমিয়ে দেয়, এগুলো ধরনের নানা ধরনের সমস্যা আমরা দেখতে পারি।
0: Exposure to certain agricultural chemicals can pose risks to children's development. During critical stages of growth, some chemical exposures have been linked to developmental and neurological problems.
2: অর্গানিক চাষাবাদের গুরুত্ব অপরিসীম। আসলে আমাদের শরীর গঠন করার জন্য যে পুষ্টিগুলো প্রয়োজন সেগুলো খাবার থেকে আসে। আমাদের খাবার যদি বিষাক্ত থাকে তবে আমাদের শরীরটা স্বাভাবিকভাবে বেড়ে উঠবে না, বিকশিত হবে না। আমরা প্রপার ওয়েতে, সামনে চারা রাখা আছে, আমরা প্রপার ওয়েতে সুন্দর করে গাছগুলো লাগাবো। আমাদের হাতে যে বীজটা আছে সেটা হচ্ছে ঢ্যাঁড়সের বীজ। ঠিক আছে, এইটা আমরা দেখো, হাতে পানি লাগছে না, বীজটা ভেজা, দুই আঙুল যতটুকু মাটির গভীরে ঢুকবে আমরা ঠিক ততটুকুই বীজটা, ততটুকু মাটির গভীরে বীজটা রাখবো। ঠিক আছে, রাখার পর উপরে মাটি দিব। এখন আমি বপন করব, তোমরা আগে দেখো, হ্যাঁ, তারপরে তোমরা করবা। সবার বীজ লাগানো শেষ তাহলে? আমাদের স্কুলে মাটিতে যে কয়জন শিক্ষার্থী আছে আমরা চেষ্টা করি তাদের জৈব কৃষি সম্পর্কে আগ্রহ সৃষ্টি করতে, যেন তারা যে প্রজন্মে আছে তাদের প্রজন্ম এবং তাদের পরবর্তী প্রজন্ম যেন এই জৈব কৃষি সম্পর্কে জানতে পারে এবং তাদের মাঝে আগ্রহ সৃষ্টি হয়। তেল ও রাসায়নিক সার ছাড়া হয়তো ভবিষ্যতে জীবন ধারণ সম্ভব, কেননা তেলের মজুদ পৃথিবীতে সীমিত, তো এক সময় তেল শেষ হয়ে যাবে। আর রাসায়নিক সার আমাদের মাটি থেকে শুরু করে পরিবেশ, প্রকৃতি, তারপর আমাদের শরীরের বিভিন্ন ক্ষতি করছে, তো এক সময় হয়তো মানুষ এই ব্যাপারটা উপলব্ধি করতে পারবে এবং এই রাসায়নিক যে সার বা রাসায়নিক দ্রব্য দিক থেকে তারা মুক্তা ফিরিয়ে নেবে।
0: Bangladesh faces significant food security challenges, with one in five households struggling to put food on the table. As upcoming generations prepare for a future free from synthetic agrochemicals, the journey remains a complicated one. For Bangladesh's farmers, the transition to climate-resilient, sustainable agriculture will require training, investment, and time. But it could be vital to securing the country's food future.

0: May 2026. The blockade of the Strait of Hormuz is hitting farmlands across the globe. The waterway is a critical route for natural gas and fertilizer exports, which are a lifeline for modern agriculture. Bangladesh relies heavily on imported fertilizer, leaving it exposed to disruptions in the Strait of Hormuz. At home, gas shortages have halted production in four of its five major urea factories. Madhepur is widely recognized as the pineapple capital of Bangladesh. Accounting for more than 60% of pineapple production, spanning over 7,000 hectares of cultivated land, the region is one of the country's most important fruit-growing areas. Azhar Ali has been growing them for decades. But a fertilizer shortage is threatening future harvests.
1: কিছু রেট বেড়ে গেছে ভালো মানে তো সেটা রেট দিয়েছে কস্ট এটা এটা বেড়ে গেছে এটা জিন সম কেলছিয়াম এ আবার এটা প্রায় ম্যাক্সিমামই সবকিছু ওই যে গাড়ি ভাড়ার জন্য সবকিছু রেট বেড়ে গেছে
2: এটা এটা এটা বর্তমান বাজার কি
1: এটা হালকা একটু বাড়ছে আঙ্কেল এটা এটা যে বললাম না আপনাকে যে এটা ওই যে তেলের কারণে একটু যাতায়াত কস্টিং দাম বেড়ে গেছে
0: Some fertilizer dealers in remote areas are also artificially hoarding supplies and selling them on the black market instead of to farmers. Panic buying of petrol has also led to fertilizer transportation disruptions across the country.
1: এই যে সারের সংকট আমাদের গরিব দেশ আর কৃষির উপর নির্ভরশীল এখানে মনে যায় সরকার একটা পদ্ধতি নিচ্ছে যে আমাদের কৃষক কৃষিকাট দেওয়ার জন্য এই জনগণ হলে অনেক জনগণ 18 কোটি জনগণ কিন্তু সবাইকে দিতে পারবে না
3: ইরান যুদ্ধের কারণে তেল সংকটের কারণে আমাদের সার সরবরাহ হচ্ছে না আমরা অনেক ঘোরাঘুরি করার পর কিছু সার হয়তো পাওয়া যাচ্ছে বেশ কিছুদিন পরে সব সময় এগুলো পাওয়া যাচ্ছে না এই সংকটে আমরা খুব ঝামেলায় আছি এবং আমাদের যে কারখানাগুলো আছে এগুলো প্রায় বন্ধের পথে সময় মতো আমরা যদি সার দিতে না পারি তাহলে আমাদের কৃষিকাজের সব দিকেই ক্ষতি হচ্ছে কারণ ফলন হচ্ছে না এবং আমরা সার দিতে না পারলে আমাদের সময় মতো ফসলও আসবে না এটা আমাদের বিরাট ক্ষতির সম্মুখীন মুখে পড়বো আমরা এবং আমরা এটা বাজারজাত করে সমস্যা হয়ে যাবে আমাদের মেজে বাম দিকে যা দেখা যায় এগুলো মোটামুটি সব আমার জমি যে কলাগুলো নষ্ট হয়ে যেতেছে সার দিতে পারতেছি না এই যে আনারগুলো দেখেন কি হচ্ছে এখানে সার না দিলে এখন আনার সবই না মানুষের অবস্থা ভালো না
0: The crisis is also putting pressure on pesticide supplies. Bangladesh needs around 49,000 tons of pesticides each year, but shortages are now leaving crops vulnerable to pests. For farmers like Azhar, that means smaller harvests and poorer quality produce.
3: এটা পোকার লেগে গেলে সব নষ্ট হয়ে যেতেছে সব এগুলো সব পোকার লেগে নষ্ট হয়ে যেতেছে এখন ওষুধ দেওয়ার খুব প্রয়োজন এটা এখন ওষুধ চাইতেছে এটা এই যে পোকা ধরে গেছে এই যে এখন যে আসল পাতার হয় এটা এটা পোকা ধরা এই যে আমার কলা বাগানের জন্য এই রাসায়নিক সার 100 ভাগ প্রয়োজন এটা আমার প্রতি এক 21 দিন পর পর আমার এখানে সার দিতে হয় এটা আমার এই কলা বাগান এটার মেয়াদ হইল 1 বছর 1 বছরের মধ্যে আমার 13-14 বার সার দিতে হয় আমার
0: The agriculture sector employs more than 38% of Bangladesh's labor force. Sustained fertilizer disruptions can cause unemployment at a scale never seen before. The dual shock of high fertilizer and fuel costs is pushing many farmers to reduce application rates or shift to less input intensive crops.
3: এই যে সামান্য একটু সার পাইছি এত বড় একটা বাগান নাম কি করি কিন্তু হালকা হালকা করে

0: দুই দিন গেলে যা অল্প অল্প বই একটু দিয়ে দিকে দিকে ছোটো ছোটো আনারসের মধ্যে দিয়ে দিন, ছোটো ছোটো ছাগল ছোটোগুলোর মধ্যে দিবেন। এটা যদি আমি পর্যাপ্ত পরিমাণে না পাই তাহলে আমার কলা গাছের ব্যাপক ক্ষতি হয়ে যাবে এবং এটা বাজারজাত করতে পারবো না, এটা বিক্রি করতে পারবো না। পানিও লাগবে আমার, ওটা সার দেওয়া লাগবে, পানিও দেওয়া লাগবে, একুশ দিন পর পর এটা করতেই হবে আমার। এটা কিছু সার বিদেশ থেকে আমদানি করতে হয়, এটার দামও অনেক প্রচুর বেড়ে গেছে, এখনও অনেক বেড়ে গেছে। যেটা 1300 টাকা ছিল এটা 1800 টাকা হয়ে গেছে, যার 800 ছিল 2400-2500 টাকা হয়ে গেছে।
1: South Asia is home to nearly 2 billion people. Growing food for this population relies heavily on fertilizer-intensive farming. The World Food Programme believes 45 million additional people now face critical levels of food insecurity as a direct result of the war in the Gulf.
2: Industrial food works on the basis of monoculture, growing one crop at a time and applying lots of inputs in order to be able to extract as much of that one crop from a particular piece of land as possible. The way that industrial agriculture works is by using fossil fuels, particularly to add nitrogen to the soil. About a third of the global seaborne fertilizer trade comes through the Strait of Hormuz. When that is cut, fertilizer prices soar, and we've seen prices go sky high, raising by about 80%. Industrial farming, of which we have an abundant amount, and which is overwhelmingly the kind of farming system that we have at the commodity level in the world today, is failing. We are producing at scale, and still we have 600 million people who are undernourished and 2 billion people who are food insecure. Bangladesh imports about 85% of its fertilizer. Bangladesh didn't fire a shot in this war, but because it is so dependent on fertilizer flows through the strait, it has found itself short of fertilizer at exactly the time that paddy's planting is happening.
1: Rising fuel and transport costs are impacting the entire food supply chain. At 12 midnight, trucks loaded with food supplies would find it hard to find space in Karwan Bazaar. Farm produce from 64 districts of Bangladesh arrives at the biggest market of the country. Produce from here is retailed, repackaged, or exported to various countries. Mohammed Roni has been buying and selling fruits at Karwan Bazaar for over 10 years. Today, he is struggling to find the fruits he needs at the right price to resell.
3: এই গাড়ির সাথে আরো অনেক গাড়ি আওয়ার কথা, আসে না, খাদ্য সামগ্রী আসে না, কাঁচামাল আসে না, কারণ তেলের সংকট, তেল নাই, তেলের জন্য গাড়ি আসতে পারে না ভাই। দেখেন গাড়ি খালি, দেখছেন গাড়ি খালি।
1: Bangladesh ranks 84th out of 127 countries on the Global Hunger Index, with its hunger levels categorized as moderate. A disruption in food production isn't helping matters.
3: মালাশে মানুষ খাদ্য সামগ্রী সামনে আরো কিনতে পারবো না, কারণ অনেক অনেক অনেক অনেক মনে করেন দাম অনেক বৃদ্ধি হয়ে যাবে। মালাশে 20 কোটি মানুষ যদি খাদ্য সামগ্রী নাই পায় তাহলে মালাশে মানুষ অনেক দুর্ভোগে মারা যাবে। মালাশের খাদ্য নিরাপত্তা অনেক গুরুত্বপূর্ণ, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অনেক গুরুত্বপূর্ণ।
1: Bangladesh remains in the top 10 countries facing acute food insecurity, with affordability, low income and nutrition gaps driving the crisis.
3: হ্যাঁ আসেন, আমার গোডাউন দেখেন, গোডাউনের কি অবস্থা, গোডাউন পুরো খালি। দেখেন গোডাউনের অবস্থা, 3 দিন যাবত গোডাউনে মাল নাই। এই গোডাউনে কোনো মাল টাল নাই, কয়েকদিন যাবত গোডাউনে মাল টাল নাই, গোডাউন খালি, দেখছেন মালের সংকট।

0: সংকট মালেই নেই, কবে যে তেলের সংকট ঠিক হইব আল্লাহ জানে।
1: Ronnie's only chance is to sell the lychees that have arrived at affordable rates for him to make ends meet.
0: আমি সন্দেহ আমি পুরাই দেবো 100, গুনে দেবো সমস্যা নাই, আপনি সন্দেহ আপনি গুনে নেবেন, একটা খান
2: 77 78 79 80 81 82 83 85 সে সাথে আর 89
0: মধু মধু মধু বসন্তের কুকি লাগছে বসন্তের কুকি লাভ
3: কাজ বাস করি মাল আহে না, ঠিক মতো মানুষের কাজে ডাকে না, পুবা ভবন রয়েছে বাচ্চা কাছে নিয়ে কাজ বাস নাই, হাঁটতে হেঁটে করো যে বউ আছে আমি খুব সমস্যা নেই।
0: সার তো উৎপাদন হয়ই না, কৃষকরা তো ফসল ফলাইতে পারে না, তাই আমি বলতে চাই যে সামনে যদি আমাদের এই মহামারী যুদ্ধ
1: As food supplies come under pressure, farmers across rural Bangladesh are rethinking how they farm.
4: Singapore, you've heard of it.
5: But do you know it? Explore our neighborhoods.
4: So I welcome you to Little India. See, I'm giving such a traditional vibe now.
6: Sulita's wetland is like a hidden gem, man. This place is rich with wildlife.
7: It's tropical, it's vertical, it's wired.
8: If we cannot bring people out to experience it, can we perhaps bring the experience in?
5: Here, food isn't just eaten. It's chased, debated, and perfected.
9: This is what a perfect breakfast looks like in Singapore.
7: Get exclusive access to see how things work.
10: The super trees are fairly basic, but right on top is where the secret lies.
5: This is where artists, chefs, entrepreneurs, tastemakers call home.
11: This is for exciting times to come. Salud, amigo.
5: Discover the ins and outs.
4: And everything in between on Singapore Hour.
7: Starts Friday on CNA.
12: Give me your handphone. Give me your handphone. Come.
13: 他会有seizure一天100多次。为什么是我们呢?
1: Some acts of love last a lifetime. Caring is one of them.
14: 14年了嘛，我很珍惜跟他在一起的每一天。无论怎么样，我一直都会在你身边。Stories
1: of sacrifice, devotion, and unwavering love.
15: 你不能够动。
1: An ode to those who care.
16: 谢谢你们爱我.
17: I love mommy.
1: Watch By Your Side on demand at cna.asia.
18: Saturday on Japan Hour. Getting to know beautiful Japan takes you on a pilgrimage of horses, hopes and heritage. Meet the sacred horse of Ese Grand Shrine. Horses that carry wishes to the gods. And the hardy Kantachimi horses, where every hoofprint tells a story. Japan Hour, Saturday on CNA.
19: Japan Hour is brought to you by Sumitomo Corporation. MUFG, committed to empowering a brighter future. Zip Air, all flights, all seats, free high-speed Wi-Fi available. IHI. And Takashimaya, visit our Mid-Autumn Fair, 20th August to 25th September.
1: As fertilizer shortages hit the world, some farmers in rural Bangladesh are finding more sustainable ways to secure their food supply. In the village of Madhapur, 70-year-old Abraham Rima has dedicated his life to organic farming.
2: তো
13: পেঁপে বাগান, এটা পেঁপে বাগান। আমি ফসল চাষ করি বিভিন্ন জাতের ফল, যেমন লিচু, কলা, তারপরে ড্রাগন, মালতা, লটকন, এগুলি চাষ করি।
1: Abraham uses vermicompost or worm castings, a nutrient-rich organic fertilizer for his crops.
13: Caritas Bangladesh is একটা সংস্থা আছে, Christian organization সংস্থা। ই আসলে এই বিষয়টা আমাদের আমাদের জানাইছেন কৃষকদের। ওই থেকে ওই চিন্তা থেকে ওই জানা থেকেই আমি উৎসাহিত হয়েছি।
1: Nitrogen-based synthetic fertilizers, such as ammonium and sulfur, drastically lower the soil's pH over time. This acidic environment makes essential minerals like calcium and magnesium unavailable to plants and harms vital organisms like earthworms. Abraham's vermicompost reverses that.
13: এই গরুর গোবর ছাড়া ভার্মিকম্পোস্ট হবে না, আর তার সাথে লাগবে শাকসবজি কিংবা ঘাস জাতীয় কিছু পাতা লতা পাতা দিয়ে আমরা একটা রিং অথবা চারির মধ্যে এটা মিক্স করে আর কিছু কেঁচু কেঁচু মানে ভিতরে ছাড়ব, কেঁচু মানে 20-25টা কেঁচু ছাড়ব, এই কেঁচু খেয়ে খেয়ে ওই সার বানাবে, ওই ময়লা বিষ্ঠাগুলো খেয়ে সার বানাবে।
1: Unlike the sudden nutrient rush from chemical fertilizers, vermicompost provides a steady, measured release of nutrients.
13: Banaisi banaya tarpore gurai gurai sob fosole gurai gurai ami ei je proyog korechi tate dekhen ei je morich gulo eto sundor dhurche o je khabar upojukto hoy nai tarporeo asha kori amar morich kina khete hobe na tarpore ei je pepe ei je morich gach guli dekhen যে আসছে সব একটা সুন্দর। এই হলো ভার্মিকম্পোস্ট, এই যে এই হলো ভার্মিকম্পোস্ট, এটা আমি ওই যে মরিচ আর বেগুনের জন্য বানানো, এটা 2 মাস আগে বানানো। এটা এটা মানে সুবিধাটা হইলো এই, এটা ঝরঝরে আর কচি ফসলে যদি এটা গুঁড়ায় দেই নষ্ট হবে না, কিন্তু রাসায়নিক সার কিন্তু কচি গাছ গুঁড়ায় দিলে মারা যাবে, আর ক্রাইসিস সময়কালীন আমার তো আর ওইটার দরকার নাই। এই যে এখন যে সারের যে সংকটকালীন সময় আমার কোনো সংকট নাই।
14: চুক্তি নয় জেনারেল ট্রাম্প লেবানন ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ 3 সপ্তাহ বাড়ানোর
1: Global fertilizer shortages have been exacerbated by disruptions in the Strait of Hormuz. 30% of global urea and 25% of ammonia shipments pass through the Gulf. Less fertilizer application can result in a drastic reduction in crop production.
13: দেখেন এই যে এখন ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট এবং সারের যে একটা সংকট, আমার এলাকায় শতকরা যেহেতু 95% রাসায়নিক সারের উপর নির্ভরশীল, তার তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই, আর এটা সার তো পাওয়াই যাচ্ছে না, এখন দাম আর বেশি কম এটা তো বিষয় না, বিষয়টা যদি পাওয়া না যায় তাহলে তো কৃষকরা যারা রাসায়নিক সারের উপর নির্ভরশীল তার অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
1: Abraham is passing his experience of self-reliance and a sustainable way of farming to the future food growers of Madhapur.
13: আসলে ভার্মিকম্পোস্ট বানাইতে প্রথমে লাগবো এই যে রিং অথবা লতা পাতা পুরানো গোবর মিক্স কইরা চারির মধ্যে রাখবো, রাখার পরে আমরা কেঁচু কেঁচু ভার্মিকম্পোস্ট বানাইতে সাধারণত কেঁচু লাগে, ওটা 4 পাতা যেমন চা খাই যে বাজারে 4 পাতার মতো হবে, দানা দানা 4 পাতার মতো হয়ে গেছে, ওইটা আমরা কী করবো তখন ওই চালনা আছে চালনা দিয়ে ওইটা উঠাবো, ইয়াতে খেতে ব্যবহার করবেন, এর জন্য আপনার বানানো না আপনার ব্যবসা হবে। 20টা কেঁচু কেটে শুরু করলেন, দেখবেন যে 1 মাস পরে 50টা হয়ে গেছে, 100 হয়ে গেছে, 150 হয়ে 200 হয়ে গেছে, কিন্তু ভার্মিকম্পোস্ট দিলে কিন্তু মাটি ভরবে না। এই যে বিষয়গুলো আমাদের বুঝতে হবে। একটা কেঁচু 5 টাকা করে বিক্রি করতে পারেন। আপনার যদি লাগে লাগাইলেন আর বাড়তি আরেকজন কৃষককে দিল, আপনার কাছ থেকে কিনে নিল, সেও বানাইল। ৯০-95% মানুষ তো ওই হরমোন ব্যবহার করে, তাহলে সেই হরমোন সমৃদ্ধ খাবার তো আমরা 100% মানুষই খাচ্ছি। আসলে নতুন নতুন রোগব্যাধি এই ফসলে যে আমরা হরমোন ব্যবহার করি, কীটনাশক ব্যবহার করি, ভোক্তারা না কিনে না খাইল, কিন্তু আমি কি দিচ্ছি ওরা জান না, আবার ওরা কি খাচ্ছে ওরাও জান না। এই যে অবস্থাটা, এই অবস্থায় যে শতকরা বাংলাদেশের যদি 100% মানুষ বলি, 100% মানুষই কিন্তু খাচ্ছে এটা, এই যে স্বাস্থ্যের জন্য হুমকি, এই জিনিসটা আমাদের ভাবতে হবে।
1: Deep in the heart of Dhaka, where multi-story complexes rise like concrete forests and parks are a luxury, another sustainable revolution is taking root.
16: এই আমার ছাদ বাগান, এই ঢাকা শহরের বুকে ক্ষুদ্র একটা গ্রিন।
1: Rooftop farming for Dr. Mehdi Masood is an all-in-one, green, sustainable and urgently needed solution for countries like Bangladesh.
16: রাসায়নিক সার থেকে আমি দূরে থাকার ব্যবস্থা মানে ইচ্ছা প্রকাশ করেছি এবং এটা বাস্তবায়নের চেষ্টা করছি, এই কারণে রাসায়নিক সার ব্যবহার করলে তারপরে আমাদের যে নিরাপদ যেটা আমরা বলি সবজি বা ফল সেটার গুণাগুণ কিছুটা কমে যায়। এই থেকেই মানে বিশেষ করে নিরাপদ বাংলাদেশের জন্য খাদ্য নিরাপত্তা তথা পুষ্টি নিরাপত্তা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে আমাদের মানুষ জনসংখ্যা বেশি, প্রায় 19-20 কোটি মানুষ। ছাদ কৃষি করার অনুপ্রেরণা আমি পাই যেহেতু আমি একজন কৃষকের সন্তান, আবার কৃষির উপরেই লেখাপড়া করা, আমি চিন্তা করলাম ছাদে যে ফাঁকা জায়গা এটাকে কীভাবে এই যেটা মরা ডাল, হ্যাঁ আমি ছাদ বাগানে আমার অনেক ধরনের সবজি এবং ফল উৎপাদন করি, তার মধ্যে যে সময় যে সবজি এবং ফল হয়, যেমন বর্তমানে আমি এখানে ছাদে আছে ধুন্দুল, চাল কুমড়া, সজনা।
1: ক্রিয়েটিং দ্য রাইট সয়েল ইজ দ্য কি টু সাকসেসফুল রুফটপ ফার্মস।
16: ছাদ কৃষিকে সফল করতে গেলে যে মিডিয়াতে গাছটা গ্রো করা হবে, তা সবচেয়ে ভালো প্লাস্টিকের হাফ ড্রাম, প্লাস্টিকের হাফ ড্রাম, কারণ যদি আমরা লোহার ড্রাম ব্যবহার করি তাহলে সেখানে মরিচা পড়ে এবং পরবর্তী কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যায়। 75% গোবর, 25% সয়েল, তাহলে ওই মিডিয়াটা হবে পুষ্টিকর, হেলদি, নিউট্রিয়েন্ট রিচ একটা মিডিয়া ফর গ্রোয়িং প্লান্টস। কেমিক্যাল সার বেশি পরিমাণে ব্যবহার করার কারণে আমাদের যে সয়েল পিএইচ কমে যাচ্ছে, সয়েলের উৎপাদনশীলতা কমে যাচ্ছে, এই কারণে আমাদের ভাবতে হবে যে আমাদের মাটি আমাদের মা, মায়ের স্বাস্থ্য রক্ষা করার জন্য আমাদের দরকার যে উপযুক্ত পরিমাণ এবং পরিমিত পরিমাণ জৈব সার ব্যবহার করা। নিজে উৎপাদিত পণ্য বিশেষ করে সবজি এবং ফল ছাদ কৃষি থেকে উৎপন্ন করে স্বাস্থ্য এবং আমাদের যে অর্থ দুটোই ভালো থাকবে। কারণ কি, এই নিজে উৎপাদন করার যে আনন্দ, পাশাপাশি স্বাস্থ্য ভালো রাখার একটা উপায় হিসাবে এটা ভালো একটা পদ্ধতি।
1: Rooftop farming in Dhaka is a growing movement, with approximately 77% of city rooftops identified as suitable for agriculture.
16: জৈব কৃষি সম্প্রসারণ করতে গেলে সরকারের প্রথম করা উচিত যে সমস্ত জায়গায় জৈব কৃষি করা সম্ভব, প্রতিটি জমি, যেমন আমাদের ছাদ, যেমন ঢাকা শহরে 7 লক্ষ ছাদ আছে, এই 7 লক্ষ সাতকে আমরা যদি জৈব কৃষির আন্ডারে আনতে পারি তাহলে জৈব কৃষি আনা সম্ভব। এবং 7 লক্ষ সাত প্রতিটা সাত যদি 5% করেও হয় তাহলে হিউজ অ্যামাউন্ট এখান থেকে আমরা জৈব কৃষির পণ্য জৈব কৃষির মাধ্যমে উৎপাদন করে এটা দেওয়া সম্ভব।
1: Rooftop farming is also an answer to fighting urban heat, air pollution, and now fertilizer shortages. As sustainable farming gains momentum in Bangladesh, new methods are taking root across the country.

0: Bangladeshi farmers apply chemical fertilizers at 2 to 5 times the recommended rate to achieve higher crop yields. This practice is driven by heavy government subsidies, a lack of scientific soil testing, and farmer misconceptions. Nirmal is trying to change that. He provides green entrepreneurship training to help grow food without the use of chemicals.
1: সাধারণভাবে অ্যাগ্রোইকোলজি বলতে আমরা পরিবেশ নির্ভর বা পরিবেশসম্মত কৃষি চর্চাটাকেই বুঝি। এখানে লোকাল এনভায়রনমেন্টের সাথে যেই ফসল অভিযোজিত হয় পরিবেশকে ক্ষতি না করে সেই কৃষি কাজটা পরিচালনা করাই হচ্ছে অ্যাগ্রোইকোলজি প্র্যাকটিস। আচ্ছা, রাসায়নিক সারটা আমাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে। প্রথমত আমার জমির স্বাস্থ্যটা নষ্ট করে, দ্বিতীয়ত এই আমার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে, কারণ আমি মাত্রাতিরিক্ত দেওয়ার ক্ষেত্রে আমাকে মাত্রাতিরিক্ত পয়সা ব্যয় করতে হয় এর পিছনে, এবং পরবর্তীতে যে প্রোডাক্টটা উৎপন্ন হয় সেটা বিষমুক্ত থাকে না, যার জন্য এই বিষযুক্ত খাবার খেয়ে পরিবারগুলো অসুস্থ হয়, তাদের চিকিৎসা ব্যয় বেড়ে যায়।
0: A reduction in chemical fertilizer use can limit runoff into rivers and lakes, preventing excessive algae growth and protecting aquatic life. It can also cut greenhouse gas emissions while allowing beneficial soil microbes and insects to thrive.
1: তো আজকে আমরা দেখতে পাচ্ছেন আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে কি, আমরা অনেকেই বলি যে আপনি যদি জৈব কৃষি করেন তাহলে উৎপাদন কম হয়, বাজার ভালো পায় না, কিন্তু সেটা যে ঠিক না এটা আপনারা অনেকেই ইতিমধ্যে প্রমাণ করছেন, তাই না?
0: A World Bank report believes 95% of Bangladeshi farmers use high volumes of nitrogen, phosphorus, potassium and sulfur. The National Institute of Cancer Research and Hospital has raised bigger concerns. From 2015 to 2017, it surveyed 10,000 cancer patients in Bangladesh, out of which 3,100 were farmers.
1: দেখেন, খাবারে বিষাক্ত রাসায়নিক বাংলাদেশ সহ 4 দেশ, তার মধ্যে সবচেয়ে বিষাক্ত খাবার দিক থেকে আমরা 4 নম্বর। এবং দেখেন, আমরা বিঘা প্রতি আমরা যেই পরিমাণ সার ব্যবহার করি এটা আমরা দ্বিতীয় বিশ্বের যত দেশগুলোর মধ্যে আমরা দ্বিতীয়, এই দিক দিয়ে আমরা ফার্স্টের কাছাকাছি, লাউস ফার্স্ট আমরা দ্বিতীয়, তাও একটু এখানে একটু আছে যে আমরা এখনো ফার্স্ট হইতে পারি নাই, কারণ অনেক বিষয়ে আমরা ফার্স্ট হয়ে গেছি ইতিমধ্যে। আর কি করি, ফসল তোলার আগের দিনও বিকালে স্প্রে করি, দিনে 3 বার করি, যার জন্য আমাদের ক্যান্সার হয়, আমরা প্রত্যেক দিন হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগে, তাই না? এটা তো আমরা তাই প্রত্যেকেই তাই করি, তাহলে এই জন্যই জৈব কৃষি, মানে আমরা আমাদের আস্তে আস্তে এই কেমিক্যাল থেকে জৈব কৃষির চর্চাটা বাড়ানো দরকার।
0: Today's training focuses on using organic manure to replace fertilizers during the sowing season.
1: এইভাবে মিশিয়ে জমিটাকে আরেকদিন রেখে দিবেন, তারপর হচ্ছে সুন্দর সুন্দর করে বেড়ে আবার সুন্দর করে মাটি তুলে হচ্ছে যেই গাছটা লাগানো সেই গাছটা লাগাবেন, ঠিক আছে? নিয়মিত পানি দিবেন, পরিচর্যা করবেন, এবং হচ্ছে রোগ বালাই যেন না হয় সেজন্য কি উপকরণ লাগবে সেটা এখন আমরা আপনাদেরকে দেখাবো। তাহলে এখন থেকে আমরা হচ্ছে এই ক্ষতিকর জিনিসটা আস্তে আস্তে যেভাবে কমে আনতে পারি সেই উদ্যোগটা নেব, এবং এক পর্যায়ে আমরা এই রাসায়নিক উপকরণ থেকে বের হয়ে জৈব কৃষিতে অংশগ্রহণ করব। আমরা বলি যে সাস্টেনেবল ফার্মিং এর প্রথম কম্পোনেন্ট হচ্ছে যেই ফার্মিংটা হবে তার প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা থাকতে হবে, তারপরে হচ্ছে 2 নম্বরে হচ্ছে ওই কাজটা বা ওই কৃষিকাজটা করে কৃষক যেন লাভবান হয় অর্থাৎ তার প্রফিটেবিলিটি থাকতে হবে, তৃতীয় কম্পোনেন্টটা হচ্ছে এটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হতে হবে, এবং চতুর্থটা হচ্ছে এনভায়রনমেন্ট এবং হচ্ছে সোশ্যাল একটা ইকুইটি থাকতে হবে। এই 4টা কম্পোনেন্টকে যদি কোনো একটা চর্চায় আমরা মানে অ্যাড্রেস করতে পারি তাহলে এই প্র্যাকটিসটা বা এই চর্চাটাকে আমরা সাস্টেনেবল এগ্রিকালচার বা সাস্টেনেবল ফার্মিং বলে থাকি।
0: The Middle East crisis has disrupted vital liquefied natural gas imports, halting the production of chemical pesticides. It's propelled farmers in Hati village to invent their own organic solution. protect her farms, 35-year-old farmer Hanifa Begum has done away with pesticides and chemical fertilizers. Agrochemicals can contaminate water sources, reduce biodiversity, and raise concerns about food safety. Hanifa is training fellow farmers to help reverse the trend.
2: Assalamu alaikum. আমি আজকে আপনাদেরকে মাটি বালাইনাশক বানানো শিখাচ্ছি। বালাইনাশক বানাতে কি কি না লাগে? নিম পাতা দিলাম 500 গ্রাম। আখনদর পাতা দিলাম 500 গ্রাম। কাঁচামরিচ দিলাম 250 কেজি 250 গ্রাম। আদা 250 গ্রাম। ওসুন 250 গ্রাম।

0: আমি এই যে মাটি বানাইনা শখ বানাইলাম, বানাই আপনাদেরকে দিচ্ছি, কিভাবে ব্যবহার করেন আগে আপনাদেরকে দেখাই দিব। আমি এই যে 100 মিলি মাটি বালাইনা শাক নিমু আর 1 লিটার পানি দিম, দিয়া গাছের ভিতরে ব্যবহার করবো, চলে না আপনারা
1: দেখেন আমার কুমড়া গাছে দিতেছি মাটি বালাইনা শাক।
0: আমি এখনো পর্যন্ত 20-25 জনকে আমি মাটি বালাইনা শাক শিখাচ্ছি, এরপরে উপকার পাচ্ছে, টাকা পয়সা যাচ্ছে, তারা আরো বানাতে চাইতেছে, বাজার থেকে কিনে আনুন না কেনা। আগে আমার অনেক টাকা নাকতো, খরচ নাকতো, এখন আমার কি খরচ কমে গেছে গা, ফলে আমার টাকাও বাঁচে যা, স্বাস্থ্যের পক্ষেও ভালো, খাইতেও ভালো। এরপরে আমি বাজারে বিক্রিও করি, অনেকে কিনে নেয় আমার দি, যে তুমি বাজারে সার দাও না, কীটনাশক দাও না, তোমার দিয়ে চাহিদা করে আমার দিয়ে আরো 2 টাকা বেশি দিয়ে কিনে নেয়।
2: Despite such efforts, climate change continues to exacerbate Bangladesh's agricultural problems. The production and use of chemical fertilizers also contribute to greenhouse gas emissions, further fueling climate change. For Bangladesh, that means growing threats from floods, droughts, salinity, cyclones, and increasingly erratic rainfall.
3: But one of the things about climate change is that it exposes farmers to extreme weather, not just rains not coming on time as we're seeing in South Asia at the moment, but catastrophic weather events that are, you know, extreme flooding, for example. Industrial agriculture is pretty bad at dealing with those consequences. 18 months from now, we will be suffering not only the consequences of El Nino, but the consequences of fertilizer being reduced in harvests that are being laid in right now.
0: কিভাবে ব্যবহার করেন আগে আপনাদেরকে দেখাই দেব।
3: There are now millions of farmers around the world who are farming agroecologically. With an agroecological system, the data suggests rather strongly that particularly for low-income countries, particularly for countries in Asia, particularly for countries where landholding is on the smaller side, you can do very well with agroecological farming at levels already that are comparable and sometimes exceed conventional farming.
2: As Bangladesh works to reduce its reliance on chemical fertilizers, scientists are turning to another solution, native seeds.
4: Japan's central bank is poised to take interest rates to a level not seen since 1995. It would mark another milestone in the country's long exit from ultra-loose monetary policy. But with higher oil prices and a weaker yen clouding the outlook, how can the Bank of Japan balance the need to tighten without the risk of slowing growth? That discussion on your next Asia First.
5: AI changed what this Gen Z could earn. And now, he's the boss. He used leverage to try to reach financial freedom faster. Was the risk worth it? Plus, would you give up a graduate salary to run a food truck? On Money Mind, Wednesday on CNA.
6: It has been scorching in Hong Kong over the last few days.
7: This is one of the worst heat wave on record.
8: Temperatures on a tear. From Europe to Asia, 2026 made its mark, burned into our memory.
9: This year is predicted by the scientists to be the hottest of all.
8: CNA correspondent looks at heat and how we can better live with it, with scientists saying hot days are here to stay. Wednesday on CNA.
10: CNA 938, news you can trust to start your day informed, to navigate your finances and your world, and to make sense of what matters. CNA 938.

0: Over the past two decades, Bangladesh's seed system has shifted from local production to heavy reliance on imports. Bangladesh requires approximately 27,000 tons of oilseed every year for its food security needs. More than 80% of these non-native seeds are sourced from foreign suppliers, often requiring heavy chemical fertilizer use. Seed scientist Dr. Nazim is trying to change that by developing native seeds that are naturally adapted to the country's soil, climate, and rainfall.
1: দেশি বীজ আসলে আমাদের খাদ্য ব্যবস্থার একটি ওতপ্রোত অঙ্গ এবং আমাদের খাদ্য ব্যবস্থা গড়ে উঠেছে দেশি ফসলের মধ্য দিয়ে ফলে দেশি বীজ আমাদের যে সুস্থ রাখার জন্য স্বাভাবিক রাখার জন্য একটি প্রোডাক্টিভ লাইফ তৈরি করার জন্য দেশি বীজ খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ দেশি জাতের দেশি ফসলের
0: To grow well without chemical fertilizers, native seeds need the right soil conditions.
1: মাটি পরীক্ষা আমাদের এর স্থানীয় ফসলগুলোর পূর্ণাঙ্গ উপযোগিতা পেতে হলে মাটি পরীক্ষা অত্যাবশ্যক ফলে আমরা কাজের শুরুতেই মাটিটাকে আমরা পরীক্ষা করে নিই মাটি ওই যে মাটিতে আমরা উৎপাদন করব যে এগ্রো ইকোলজিক্যাল পরিবেশে উৎপাদন করব সেটা সংগ্রহ করে মানে আসলে মাটিতে কী পরিমাণ পুষ্টি আছে এবং অর্গানিক ম্যাটার আছে প্লাস হলো
0: Selected native seeds are then reproduced under controlled conditions.
1: এই যে দেশীয় বীজের আমাদের আসলে প্রকৃতি হলো আমাদের মূল উৎস আমরা তাদের কাছ থেকে এসে বীজটা সংগ্রহ করি সংগ্রহ করে তারপরে হলো যে আমরা সেটা উন্নয়নের মধ্যে নিয়ে যাই যে তার জার্মিনেশন কোয়ালিটি এগুলো দেখে তারপরে এটা আমরা মাঠে নিয়ে যাই জার্মিনেশনের জন্য রেখে দিয়েছে এটা থাকবে আমরা ফল সবজি তার পুষ্টি মাপার জন্য সেটা ফ্রিজ ড্রাই আমরা ডিএনএ লেভেলে জেল ডকুমেন্টেশনগুলোকে আমরা চিহ্নিত করি এবং পার্থক্যগুলো কী আছে বের করার চেষ্টা করি
0: Native seeds can help farmers rely less on synthetic inputs. Varieties adapted to local conditions can also strengthen resilience to climate stresses.
1: এটা একটা প্রাকৃতিক মিডিয়া এই মিডিয়াতে কোনো ধরনের কেমিক্যালস দেওয়া হয়নি শুধুমাত্র যে প্রাকৃতিক যে সমস্ত উপকরণগুলো আছে সেগুলো দিয়ে তৈরি করা হয়েছে বরস আকৃতির যে সমস্ত বীজ আছে সেই বীজগুলো আমরা সেই পটে বপন করব এইভাবেই মূলত আমরা চারাগুলো উৎপাদন করি এবং যে সুস্থ সবল চারাগুলো মাঠ পর্যায়ে নিয়ে যাই
0: To preserve the reproductive characteristics of native varieties, self-pollination is then carried out in the field.
1: এটা হলো বাটার ব্যাগ এই বাটার ব্যাগ দিয়ে আমরা সংরক্ষণ করে রাখবো ফলে যাতে কন্টামিনেশন না হয় এইটা হলো পরাগায়ন পদ্ধতি জাস্ট ওটার মাথায় গর্ভমুণ্ডে লাগিয়ে দিলেই পলিনেশন হয়ে গেল এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এইভাবেই মূলত আমরা যে প্রজনন স্থানীয় বীজগুলোর যে বৈচিত্র্য কিংবা যে সংরক্ষ জিন সংরক্ষণের কাজটা সেটা খুবই করতে এবং এটা কখনোই কন্টামিনেশন করাটা উচিত হবে না ফুটেছে বিশেষ করে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল যেগুলো বেঁকে রেখেছিলাম এই ফুলগুলো দিয়ে আমরা একটি যে স্ত্রী ফুলটাকে পরাগায়ন করব
0: Agrochemical use in Bangladesh has skyrocketed from 3,000 metric tons in 1990 to 45,000 metric tons by 2021.
1: এটা সরকারের প্রতিবেদন ক্যান্সার রোগী 33 ভাগ ক্যান্সার রোগী অর্থাৎ 3 ভাগের 1 ভাগ ক্যান্সার রোগী আমাদের কৃষকরা কিন্তু বেড়েছে আমাদের জনমিতিতে অনেক ধরনের ডিজেবল বেবি এখন কিন্তু আসছে প্রতিটা ফ্যামিলিতে এখন কিন্তু এই ডিজেবল বেবির দেখা যাচ্ছে আমাদের মূল দায়িত্বটা হলো স্থানীয় জাতগুলোকে বিকশিত করা, অর্থাৎ স্থানীয় জাতগুলো সংগ্রহ করে সেগুলোকে পিউরিফাই করে ভালো জাতগুলোকে যেগুলো রোগবালাই কম সেগুলোকে চিহ্নিত করে আমরা সেগুলোকে আবার সামনের দিকে নিয়ে যাচ্ছি, যেগুলো আগামী দিনে মাটির স্বাস্থ্য এবং মানুষের স্বাস্থ্য রক্ষা করার জন্য এবং পরিবেশ স্বাস্থ্যকে রক্ষা করার জন্য কাজ করবে।
0: This change in mindset is trickling down to future generations of Bangladeshis. The Marti Eco School is a primary school in the rural village of Huzuri Konda. The non-profit school combines standard academics with hands-on lessons about organic farming, environmental conservation and social ethics.
2: Good morning, students.
3: Good morning, teacher.
2: How are you?
3: I'm
2: also fine. টেকসই কৃষি হচ্ছে এমন একটা পদ্ধতি যাতে আমরা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম দুইটার জন্যই কাজ করব। পুনরায় কি করতে পারি? সূর্যের আলোকে ব্যবহার করে, নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে আমাদের এই সেচ কাজটা করতে পারি। তা সব পোকা খারাপ না? সব পোকা খারাপ? পরাগায়নে কি করে? মৌমাছি, তারপর হচ্ছে পোকামাকড় পরাগায়নে সাহায্য করে, আমাদের ফল উৎপাদনে, গাছকে ফল উৎপাদনে সাহায্য করে। ঠিক আছে, টেকসই কৃষি করলে আমাদের মাটি ভালো থাকে, তারপরে পানি কম লাগে, কৃষকের খরচ কম হয়, ফসল ভালো হয়, পরিবেশ রক্ষা হয়। শুকনো খড় বা ঘাস পাতা কাঠের গোড়া দিয়ে মাটিকে ঢেকে দেওয়া, মাটির গাছের গোড়ার যে মাটিটা আছে সেটা ঢেকে দেওয়া হচ্ছে মালচিং। আমি একজন শিক্ষক হিসেবে শিশুদের খুব কাছ থেকে দেখে থাকি, তাদের বেড়ে ওঠা, তাদের শেখা সব কিছুই আমার দেখা হয়ে থাকে। তো আমি চাই আমার ক্লাসের প্রতিটা শিশু প্রাণোচ্ছল পড়াশোনায় আগ্রহী হয়ে উঠুক। কিন্তু প্রায় বিভিন্ন গবেষণায় দেখা যায় যে রাসায়নিক দ্রব্যের কারণে বা রাসায়নিক সারের কারণে আমাদের বাচ্চাদের ব্রেইনের বিকাশে বাধা সৃষ্টি করে, সাথে তাদের লার্নিং ডিসএবিলিটি বা শেখার অক্ষমতা সৃষ্টি করে, আইকিউ কমিয়ে দেয়, এগুলো ধরনের নানা ধরনের সমস্যা আমরা দেখতে পারি।
0: Exposure to certain agricultural chemicals can pose risks to children's development. During critical stages of growth, some chemical exposures have been linked to developmental and neurological problems.
2: অর্গানিক চাষাবাদের গুরুত্ব অপরিসীম। আসলে আমাদের শরীর গঠন করার জন্য যে পুষ্টিগুলো প্রয়োজন সেগুলো খাবার থেকে আসে। আমাদের খাবার যদি বিষাক্ত থাকে তবে আমাদের শরীরটা স্বাভাবিকভাবে বেড়ে উঠবে না, বিকশিত হবে না। আমরা প্রপার ওয়েতে, সামনে চারা রাখা আছে, আমরা প্রপার ওয়েতে সুন্দর করে গাছগুলো লাগাবো। আমাদের হাতে যে বীজটা আছে সেটা হচ্ছে ঢ্যাঁড়সের বীজ। ঠিক আছে, এইটা আমরা দেখো, হাতে পানি লাগছে না, বীজটা ভেজা, দুই আঙুল যতটুকু মাটির গভীরে ঢুকবে আমরা ঠিক ততটুকুই বীজটা, ততটুকু মাটির গভীরে বীজটা রাখবো। ঠিক আছে, রাখার পর উপরে মাটি দিব। এখন আমি বপন করব, তোমরা আগে দেখো, হ্যাঁ, তারপরে তোমরা করবা। সবার বীজ লাগানো শেষ তাহলে? আমাদের স্কুলে মাটিতে যে কয়জন শিক্ষার্থী আছে, আমরা চেষ্টা করি তাদের জৈব কৃষি সম্পর্কে আগ্রহ সৃষ্টি করতে, যেন তারা যে প্রজন্মে আছে তাদের প্রজন্ম এবং তাদের পরবর্তী প্রজন্ম যেন এই জৈব কৃষি সম্পর্কে জানতে পারে এবং তাদের মাঝে আগ্রহ সৃষ্টি হয়। তেল ও রাসায়নিক সার ছাড়া হয়তো ভবিষ্যতে জীবন ধারণ সম্ভব, কেননা তেলের মজুদ পৃথিবীতে সীমিত। তো একসময় তেল শেষ হয়ে যাবে, আর রাসায়নিক সার আমাদের

0: মাটি থেকে শুরু করে পরিবেশ, প্রকৃতি, তারপর আমাদের শরীরের বিভিন্ন ক্ষতি করছে। তো এক সময় হয়তো মানুষ এই ব্যাপারটা উপলব্ধি করতে পারবে এবং এই রাসায়নিক যে সার বা রাসায়নিক দ্রব্য দিক থেকে তারা মুক্তা ফিরিয়ে নেবে।
1: Bangladesh faces significant food security challenges, with one in five households struggling to put food on the table. As upcoming generations prepare for a future free from synthetic agrochemicals, the journey remains a complicated one. For Bangladesh's farmers, the transition to climate-resilient, sustainable agriculture will require training, investment, and time. But it could be vital to securing the country's food future.